আজ বুধবার, 28শে শ্রাবণ, 1948 শকাব্দ, 19শে আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 1লা ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5টা বেজে 16 মিনিট হয়ে 15 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 3 মিনিট হয়ে 59 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 9 সেকেন্ড।

0: natural gas in their kitchens at the earliest. Currently, there are 1.74 crore domestic PNG connections across the country. The ministry added the new scheme directly incentivizes the city gas distribution companies to actively convert unbuilt connections into working gas connections and expand the PNG network to new areas. It said that piped natural gas offers households a safer, cleaner and more convenient alternative to LPG cylinders and traditional cooking fuels. Ministry of Finance has said that regional rural banks, RRBs, have recorded strong growth in credit delivery during the financial year 2025-26. The ministry said the performance of RRBs under the Reserve Bank of India's priority sector lending framework remained strong during the year. However, the gross loans outstanding of RRBs increased by 10.3% from nearly 5,24,000 crore rupees in financial year 2024-25 to over 5,78,000 crore rupees in 2025-26. Indian Coast Guard's Daman Air Station conducted a swift operation to save the lives of 9 fishermen who were struck in a sinking boat. According to an official press release, the station received a distress call and immediately launched a Chetak helicopter to the location. In men's cricket, host Sri Lanka will resume the second innings at the overnight score of 84 for 4 on day 4 of the first test match of the series at the Gal International Stadium in Sri Lanka today. India were dismissed for 462 in the first innings, while Sri Lanka made 284 runs. And in hockey, the Indian men's team will face arch rivals Pakistan in a crucial Pool D encounter of the FIH Men's Hockey World Cup in Amstelveen, the Netherlands today, with both teams battling for a place in the next round. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন শুনবেন আগামী কয়েক ঘন্টার অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা বর্ষাকালে মাছ চাষের করণীয় বলবেন সুমন কুমার সাহু, 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিক উপস্থাপনা নীলিমা সাঁতরা ও কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত মনোজ মুরলী নায়ার, 8:00 জানো অজানা, 8:05 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 8:20 কথিকা, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত শরদ অভিষেক লাহারি রাগ বৈরাগী, 9:00 গানে গানে, 9:25 জেলার জিরি কলকাতা, 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনা নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান, দুপুর 12:00 আধুনিক গান পারমিতা মজুমদার, 12:15 লোকগীতি সমীর কুমার দাস, 12:33 শ্রীভবন মহিলা তাঁতিদের কথা আলোচনা রীনা মালাকার, আরতি বসাক ও স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 ছায়াছবির গান, 1:45 মহিলা মহল অমরপারি উপস্থাপনা সঞ্চিতা বটোপাল, 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 2:30 বাংলা আধুনিক গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান প্রথমে কথিকা উদ্যান পালনের সমন্বিত উন্নয়নের জন্য মিশন বলবেন মিলনচন্দ্র বেসরা, পরে লোকগীতি, 6:38 কৃষি কথার আসর জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা এ নিয়ে বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, পরে বিকশিত ভারত উন্নয়নমূলক প্রকল্প এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণে অনিমেষ পাহাড়ি, অমলেশ চট্টোপাধ্যায়, মিলন খামারিয়া ও সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা ভারতের র্যাগিং ও বোলিং প্রতিরোধী আইন এ বিষয়ে আইনজীবী বিপাশা রায় সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত তবলা কুমুদ রঞ্জন সাঁতরা, মধ্যলয় ও দ্রুতলয়ে ত্রিতাল, 9:30 অনুরোধের আসর, 11:00 ছায়াছবির গান, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি প্রসূন ভট্টাচার্য, 10:45 লোকগীতি সমীর কুমার দাস, 11:00 শ্যামা সঙ্গীত শিল্পী পারমিতা মজুমদার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত শরদ অভিষেক লাহিড়ি রাগ রাগে ঝিনঝটি সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পণ্ডিত শান্তনু ভট্টাচার্য রাগ ললিত দোষী, 6:05 রবীন্দ্রসঙ্গীত মনোজ মুরলী নায়ার, 6:35 রামচরিত মানুষ পর্ব 207, 6:45 ভজন পারমিতা মজুমদার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা মেঘ বালিকা আচার্য, 8:30 নজরুলগীতি প্রসূন ভট্টাচার্য।

বেজে 50 মিনিটে শ্যামা সঙ্গীত দীপঙ্কর রায়, 9:10 রস্তার উপস্থাপনা সবিতা পোদ্দার, 10:15 অঞ্জুমান উপস্থাপনা সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীত মুভি মেলোডিস অভিরূপা ভাতুড়ি, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা অভিরূপা ভাতুড়ি, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত তবলা কুমুদ রঞ্জন, 7:00 তিনতাল বিলম্বিত সঞ্জয়িতার প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন পারমিতা মজুমদার, 5:20 উর্বশী উপস্থাপনা রোসান মুরারকা, 6:10 হিন্দি বার্তা, 6:30 গোল গুলসান, 7:10 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরিজন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনা রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামী কয়েক ঘণ্টার অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে সুবর্ত সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। প্রথমে শুনবেন রাগ ললিত, পরে শুনবেন

পদ্ম সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনলেন শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। প্রথমে শুনলেন রাগ ললিত, পরে শুনলেন রাগ দেশি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ মুরলী নায়ার।

আনন্দসঙ্গীত শুনলেন শিল্পী মনোজ মুরলী নায়ার, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রামচরিতমানস পর্ব 207।

সুচরিত মানস শুনলেন পর্ব 207 আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন শিল্পী পারমিতা মজুমদার। প্রথমটি প্রচলিত, পরেরটি মীরার ভজন।

ভজন শুনছিলেন শিল্পী পারমিতা মজুমদার, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। প্রথমটি প্রচলিত এবং পরেরটি শুনলেন মীরার ভজন।

0: সঞ্জয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই খবর শুনবেন।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা ঋচা ঝা।

আজ সকালে যখন তোমার ঘুমটা ভাঙলো, প্রথমে কি মনে হয়েছিল তোমার? চোখটা খুলে তুমি নিশ্চয়ই সিলিং এর দিকে তাকিয়ে ভাবছিলে যে উফ বাবা, আবার সেই একঘেয়ে দৌড় ঝাঁপ, কাজের চাপ, ট্রাফিক, আর ভালো লাগে না। এক গাদা চিন্তা মাথার মধ্যে ঘুরছিল, তাই তো? কিন্তু দাঁড়াও, একবার জানলা দিয়ে বাইরের ওই নীল আকাশটার দিকে তাকাও তো। কিংবা আজ সকালে যখন রাস্তায় বেরোলে, তারপরে ওই যে চেনা বিক্রেতা, তাকে দেখলে, যে প্রতিদিন হাসি মুখে চা বিক্রি করে, তার মুখের হাসিটা তুমি নিশ্চয়ই খেয়াল করেছো। বা বাসে আসার সময় পাশ দিয়ে যে ছোট্ট স্কুল পড়ুয়া চলে গেল বাইকে করে, তার নিষ্পাপ চোখ দুটো নিশ্চয়ই খেয়াল করেছো। আমরা প্রতিদিন কত কিছু দেখি, কত খবরের কাগজের পাতা উল্টাই, সামাজিক মাধ্যমে শত শত পোস্ট স্ক্রল করি, তাই না? কত অশান্তি আর জটিলতার খবর দেখি। কিন্তু এই সব কিছুর আড়ালে দাঁড়িয়ে তোমার বুকের বাঁ পাশে হাতটা একবার রেখে দেখো তো। শুনতে পাচ্ছ ওই যে ছন্দটা একটানা বলে চলেছে, আমি বেঁচে আছি, আমি মানুষ। আর এই মানুষ হওয়ার সবচেয়ে বড় শক্তি আর ম্যাজিকটা কোথায় জানো? এই যে অন্যের বুকের ভেতর জমে থাকা কষ্ট, সেটার আঁচ পেলেই আমাদের নিজেদের চোখ দুটো কেমন ভিজে ওঠে। আবার অচেনা কোনো মানুষের মুখে একটুখানি হাসি ফুটলে মনের অন্দরে কোথায় যেন এক চিলতে মিষ্টি রোদ্দুর এসে পড়ে। এটাই তো মানবতা, তাই না? তা সাত সকালে হঠাৎ মানবতা নিয়ে পড়লাম কেন মনে হচ্ছে তো? বলছি, কারণ আজ আজ বিশ্ব মানবতা দিবস, 19শে অগস্ট। তাই আজকের সুপ্রভাতের আড্ডায় আমরা এই দিনটা নিয়ে কথা বলবো। আর আজকে সুন্দর সকালে তোমাকে জানাই এক রাশ শুভেচ্ছা। তোমার সঙ্গে আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা, আর আমার সঙ্গে তুমি। তো এই যে সকালটা, কেমন চারপাশে গতানুগতিক খবর বা বিজ্ঞাপনের কোলা

তাহলে হারিয়ে যাওয়া এই রকম রোজকারের সকাল নয় কিন্তু আজকে সকালটা। আজকে সকালটা এমন কিছু মানুষের কথা মনে করিয়ে দেওয়ার দিন, যারা পৃথিবীর জন্য কোনো এক অচেনা প্রান্তে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য পরিবার এমনকি নিজের প্রাণীর মায়াটুকু ত্যাগ করে ছুটে গেছেন অন্য কোনো বিপন্ন মানুষের মুখে হাসি ফোটাতে। আর তার থেকেও বড় কথা, আজকে সকালটা তোমার আমার মুখোমুখি বসে গল্প করার সকাল, যেখানে আমাদের কোনো রকম কোনো কঠিন পাঠ্য বইয়ের ব্যাকরণ শেখার তাড়া নেই, বরং খুব সাধারণ পথ হেঁটেও কিভাবে প্রতিদিন একজন খাঁটি মানুষ হিসেবে বেঁচে থাকা যায় সেইটার পাঠখানিক শেখা যায়। বয়স তোমার যাই হোক না কেন, ধরো 25 কিংবা 75, আজ এসব ভেদাভেদ না করে কিছুক্ষণের জন্য চলো আমাদের আড্ডায় মজে দেয়। তাহলে আর দেরি কেন, মানে এত কথা বলে তো লাভ নেই, আমাদের এই চমৎকার আড্ডাটা শুরু করি, কিন্তু শুরুটা করব একটা সুন্দর সুর দিয়ে, মানে শুরু করব একটা গান দিয়ে। তাহলে শুনে নিই আজকে প্রথমের গানটা, সঙ্গে থাকো কিন্তু।

1757 সালে আজকের দিনে কলকাতায় পুরনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিল্লি নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করা হয়। 1939 সালে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, বিধানচন্দ্র রায় প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে কলকাতায় সুভাষচন্দ্র বসু পরিকল্পিত মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। 1900 সালে আজকের দিনে ভারতের অন্যতম প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক সুশোভন

মোহন সরকার জন্মগ্রহণ করেন। প্রগাঢ় পাণ্ডিত্য সম্পন্ন এই ইতিহাসবিদ 19 শতকে বাংলার নবজাগরণ এবং আধুনিক ইউরোপের ইতিহাসের গবেষণায় এক নতুন বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলেছিলেন। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অধ্যাপনার জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে নোটস অন বেঙ্গল রেনেসাঁস এবং অন দ্য বেঙ্গল রেনেসাঁস বিশেষভাবে সমাদৃত, যা বাংলা ও ভারতের ইতিহাস চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবীন্দ্র পুরস্কারে ভূষিত এই গুণী শিক্ষাবিদ, মননশীল ঐতিহাসিক 1982 সালে 26 অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1908 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত কণ্ঠশিল্পী উস্তাদ আব্দুল রশিদ খান। গোয়ালিয়র ঘরানার প্রথাগত গায়কীর ঐতিহ্যবাহী এই শিল্পী খেয়াল, ধ্রুপদ, ধামার, ঠুমরি পরিবেশনে এক অনন্য উচ্চতা স্পর্শ করেছিলেন। রসন পিয়া ছদ্মনামে তিনি 2000েরও বেশি বন্দিশ বা গান রচনা করেন। জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত সাধনায় ব্রতী থাকা এই কিংবদন্তি 104 বছর বয়সে পদ্মভূষণ লাভ করেন, ভারতের সর্বজ্যেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েন। 2016 সালের 18ই ফেব্রুয়ারি 107 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯০৭ সালের ১৯শে অগস্ট আধুনিক হিন্দি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গবেষক ও সাহিত্য সমালোচক পণ্ডিত হাজারি প্রসাদ দ্বিবেদী জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি সাহিত্যের ইতিহাস রচনা ও মধ্যযুগীয় ভক্তি আন্দোলন এবং কবির ও নাথ সম্প্রদায় সম্পর্কিত মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। শান্তিনিকেতনে বিশ্বভারতীতে প্রায় 2 দশক শিক্ষকতার সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষিতিমোহন সেনের সংস্পর্শে আসেন এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতি গভীরভাবে অনুধাবন করেন। বাংলা বই হিন্দিতে অনুবাদের পাশাপাশি হিন্দি ভবনে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর রচিত কালজয়ী উপন্যাস বানভট্ট কি আত্মকথা এবং প্রবন্ধ সংকলন অশোক কি ফুল, আলোক পর্ব ভারতীয় সাহিত্যে অত্যন্ত সমাদৃত। পদ্মভূষণ ও সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত এই প্রখ্যাত পণ্ডিত শিক্ষাবিদ 1979 সালের ১৯শে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯০৯ সালে আজকে বিশিষ্ট বাঙালি শিশু ও কিশোর সাহিত্যিক মোহনলাল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সম্পাদক মণিলাল গঙ্গোপাধ্যায়ের পুত্র এবং শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্র। ঠাকুরবাড়ির আবহে বেড়ে ওঠার সুবাদে সাহিত্য ও শিল্পের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের গভীর সান্নিধ্য পেয়েছিলেন তিনি। শিশু কিশোরদের উপযোগী রম্য রচনা, গল্প, স্মৃতিচারণমূলক সাহিত্য সৃষ্টিতে তাঁর অনন্য নৈপুণ্য ছিল। তার প্রথম প্রকাশিত সোনার ঝর্ণা শিশুদের উপযোগী গ্রন্থ। তাঁর রচিত পুনরুদ্ধার চ, গগনেন্দ্রনাথ, দক্ষিণের বারান্দা ইত্যাদি লেখকগুলো বাংলা সাহিত্য অত্যন্ত সমাদৃত কালজয়ী গ্রন্থ। প্রাঞ্জল আড়ম্বরহীন বৈচিত্র্যময় লেখনীর জন্য তিনি আজও পাঠক মনে সমানভাবে সমাদৃত। ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি এই প্রিয় সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯১৮ সালে আজকে ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা জন্মগ্রহণ করেন। বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী এই মহান ব্যক্তিত্ব 1992 থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি ভারতের অষ্টম উপরাষ্ট্রপতি এবং অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও সেবা প্রদান করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে তার নিরপেক্ষতা, সুবিচার, অবদান চিরস্মরণীয়। ১৯৯৯ সালের ২৬শে জানুয়ারি ২৬শে ডিসেম্বর এই প্রবীণ জননেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

1936 সালে আজকে লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানের খ্যাতিমান শিল্পী সুরকার অংশুমান রায় জন্মগ্রহণ করেন। প্রায় 3 দশক ধরে তাঁর দরদি কণ্ঠ ও সুরের জাদুতে রার বাংলার তথা সমগ্র বাংলার গানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও তাঁর অবদান অসামান্য। গৌরীপ্রসন্ন মজুমদার রচনা, দীনেন্দ্র চৌধুরীর সুরে তাঁর গাওয়া শোনো একটি মুজিবরের লক্ষ্য, মুজিবরের কণ্ঠস্বর গানটি সে সময় কোটি বাঙালির মুক্তি আন্দোলনে অপরিসীম প্রেরণা জুগিয়েছিল। এছাড়া ভাদর ও আশ্বিন মাসে দাদা পায়ে পড়ি রে এবং আমার ব্যাটার বিয়ে দেবে ইত্যাদি অসংখ্য কালজয়ী লোকপ্রিয় গানের শিল্পী তিনি ছিলেন। 1990 সালে 22 এপ্রিল এই গুণী শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯৩ সালে আজকের দিনে বাংলা ও হিন্দি বিনোদন জগতের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, নির্দেশক উৎপল দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণনাট্য ও রাজনৈতিক থিয়েটারের পথপ্রদর্শক এই মহান শিল্পী বাংলা নাট্যজগতের এক নতুন যুগের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার প্রতিষ্ঠিত লিটল থিয়েটার গ্রুপ এবং পিপলস থিয়েটার গ্রুপ এর মাধ্যমে অঙ্গার, কল্লোল, ব্যারিকেটের মতো কালজয়ী নাটক ও প্রযোজনা নির্দেশনা দিয়ে তিনি বাংলা মঞ্চকে আলোড়িত করেছিলেন। থিয়েটারের পাশাপাশি চলচ্চিত্র জগতেও তার অবদান অনন্য। গোলমাল, অমানুষ, ভুবন সোম, হীরক রাজার দেশের মতো চলচ্চিত্রে তাঁর অভিনয়শৈলী, কৌতুকাভিনয় আজও সমানভাবে সমাদৃত। গোলমাল চলচ্চিত্রে শেষ কৌতুক অভিনেতা হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার এবং সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। প্রতি বছর আজকের দিনে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় বিশ্ব আলোকচিত্র দিবস। আলোকচিত্র বা ফটোগ্রাফির ইতিবৃত্ত এবং এর শিল্পের প্রতি সম্মান জানাতেই এই বিশেষ দিনটির উদযাপন। 1839 সালে ফরাসি উদ্ভাবক লুই দাগের ফটোগ্রাফির প্রথম সফল ও কার্যকর ব্যবহারিক পদ্ধতি ড্যাগেরোটাইপ উদ্ভাবন করেন। একই বছরের 19 আগস্ট ফরাসি সরকার এই বৈপ্লবিক উদ্ভাবনটিকে সম্পূর্ণ পেটেন্ট মুক্ত ঘোষণা করে বিশ্ববাসীর কল্যাণে উন্মুক্ত করে দেয়। প্রযুক্তি ও শিল্পের ইতিহাসে এই দিনটি ছিল এক নতুন যুগের সূচনা। সেই ঐতিহাসিক পদক্ষেপকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর আজকের দিনে বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে পালন করা হয় সব জায়গায়। এটি একটি ছবি শত শত শব্দের চেয়েও বেশি শক্তিশালী। তা কোনো ঐতিহাসিক ঘটনাকে ধরে রাখা হোক কিংবা মানব জীবনের গভীর কোনো অনুভূতি, যুগে যুগে বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রীদের সৃজনশীলতা, সাহসিকতা এবং বাস্তবতাকে ক্যামেরাবন্দী করার অসামান্য দক্ষতাকে শ্রদ্ধা জানাতেই এই দিবসটির আয়োজন। পেশাদার থেকে শুরু করে শখের আলোকচিত্রী সকল ছবিপ্রেমী মানুষকে একত্রিত করা ফটোগ্রাফি শিল্পকে বিশ্ব মঞ্চে তুলে ধরাই এই দিবসের মূল উদ্দেশ্য।

শুনছিলে গান অঞ্জন দত্তর কণ্ঠে। ফিরে এলাম আমাদের আড্ডায়। আজ আমরা সুপ্রভাতে আড্ডা দিচ্ছিলাম বিশ্ব মানবতা দিবস নিয়ে। হ্যাঁ, তোমার নিশ্চয়ই এবার মনে হচ্ছে এই যে সারা পৃথিবী জুড়ে এত মানবতা দিবস পালন হচ্ছে, এত কথা তোমায় বলছি, এর পেছনের গল্পটা কি, এটা কিভাবে শুরু হয়েছিল? ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই এই দিনটার সূচনা কিন্তু সেরমভাবে কোনো আনন্দের উৎসবের মধ্যে দিয়ে হয়নি। এর নেপথ্যে রয়েছে চরম এক বিষাদ, আবার একই সাথে মানুষের অপরিসীম সাহস আর আত্মত্যাগের এক অনন্য গল্প। এসো বরং ক্যালেন্ডারের পাতাটা একটু পিছিয়ে নিয়ে যাই। সময়টা তখন 2003, 19 আগস্ট, স্থান ইরাকের বাগদাদ শহর। সেখানকার ক্যানাল হোটেলে তখন জাতিসংঘের সদর দফতরের কাজ করছেন একদল মানুষ। তারা কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাননি, গিয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের মুখে একটু অন্ন তুলে দিতে, তাদের মাথার ওপর একটু ছাদ দিতে, একটু আশার আলো পৌঁছে দিতে। কিন্তু ঠিক সেই সময় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, ভয়াবহ বোমা মামলা। মুহূর্তে তছনছ হয়ে গেল সবটা। সেই নক্কারজনক ঘটনার হামলায় প্রাণ হারালেন মানব

নিয়োজিত তৎকালীন বিশিষ্ট ব্রাজিলিয়ান কূটনীতিবিদ এবং জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সার্জিও ডিয়েরা মেলো। আর তার সাথে প্রাণ হারান 21 জন নির্ভীক সহকর্মী, মানবসেবীও বটে তারা, যারা নিজেদের সুকোমল জীবন ছেড়ে পরিবারের মায়া ত্যাগ করে অচেনা দেশে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। তারা আর কোনো দিন নিজের বাড়িতে ফিরতে পারলেন না। এই ঘটনার পরেই কেটে যায় বেশ কয়েকটা বছর। অবশেষে 2008 সাল ডিসেম্বর মাস জাতিসংঘের সাধারণ পরিষদ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সার্জিও ডি মেলো সহ সেই ঘটনায় নিহত সমস্ত মানবসেবী, আত্মত্যাগ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুন্তি নিঃস্বার্থ কর্মী, যাদের কথা আমরা সেভাবে বলে উঠতে পারি না, এই কজন মানুষের কথা তো আমরা জানতে পেরেছি, সবার কথা তো জানতেও পারি না, তো সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে 19 আগস্ট দিনটিকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই যে আমরা এখন পালন করছি, এটার উদ্দেশ্য তো কেবল অতীতের ইতিহাসের পাতায় চোখ রেখে কয়েকটা দীর্ঘশ্বাস ফেলা তো নয়, মানে এর মূল উদ্দেশ্য আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হয় আমার, যে পৃথিবীর যে কোনো প্রান্তের ঝড়, জল, বন্যা, মহামারী যাই হয়ে যাক না কেন, যারা নিজেদের প্রাণে তোয়াক্কা না করে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে যাচ্ছেন, সেই সমস্ত বাস্তব জীবনের নায়ক, রিয়েল লাইফ হিরোজ, তাদেরকে সম্মান জানানো, তাদেরকে কুর্নিস জানানো, এটাই বোধহয় আজকের মূল উদ্দেশ্য, এবং সেটাই জাতিসংঘের ক্ষেত্রেও সেটা পালিত হয় সেভাবেই। আর ইতিহাসে তো দূর অতীতের কথা বলে, কিন্তু বর্তমানে যদি ফিরে আসি, সেখানেও তো বলছে, এখনও আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ ছুটে যাচ্ছে নিজের তোয়াক্কা না করে, নিজের বাড়ির কথা না ভেবে, তাদের প্রতিও কোথাও গিয়ে আমাদের সম্মান জানানোটা দরকার। তবে বর্তমানের কথা বলতে গেলে বর্তমানে বরং একটু সুরে ফিরে আসি, তাই না? মানে সুর বললে তো গানের কথা মনে হয়, তাই না? এবার তার মানে আমাদের এখন একটু গান শোনার সময় হয়েছে, আমরা বরং গানে ফিরে যাই।

যদি বন্ধু হও তবে বাড়াও হাত। শিল্পী সুমনদার কণ্ঠে শুনছিলাম এই গান। সত্যি কথা, আমরাও বলছিলাম হাত বাড়ানোর, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর। সেই যে ওই কবিতাটার লাইনের মতো মনে পড়লো। তো যাই হোক, আমরা গান শেষ হতে হতেই ফিরে আসছি আমাদের আড্ডায়। আমরা আজকে বিশ্ব মানবতা দিবস নিয়ে কথা বলছি, কিন্তু এই যে এত আনুষ্ঠানিকতা, এই ব্যাপারটা কি শুধুমাত্র এখানেই দাঁড়িয়ে থাকবে? মানে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে পালন সেখানেই কি শেষ? তুমি ভেবে দেখো তো, আজ খবরের কাগজ খুললে বা মোবাইলের স্ক্রিনে চোখ রাখলেই আমরা কি দেখতে পাই? প্রথমে কোথাও যুদ্ধ, কোথাও গৃহযুদ্ধ, নয়তো জলবায়ু পরিবর্তনের ধাক্কা, মানে ভয়াবহ বন্যা, খরা, দাবানল, আর তার পাশাপাশি আমাদের নিজেদের জীবন, যেখানে আমরা সবাই এক অদৃশ্য ইঁদুর দৌড়ে দৌড়ে ছুটছি। পাশের ফ্ল্যাটে বা পাশের সিটে বসে থাকা মানুষটা কেমন আছে সেই খবরটুকু রাখার মতো যেন আমাদের সময় নেই। এইরকম একটা সময় দাঁড়িয়ে বিশ্ব মানবতা দিবসের প্রাসঙ্গিকতা কিন্তু আজকে, মানে আমার মনে হয় এই মুহূর্তেই সবচেয়ে বেশি। তবে জানো তো, মানবতা মানে তো কোনো জাতিসংঘের বড় প্রজেক্ট বা ত্রাণ শিবির বা অনেক টাকার অনুদান নয়। আজকের এই দিনে এই যে রেডিও শো তুমি শুনছো, আমি তোমার সাথে গল্প করছি, সেখানে আমি আমার নবীন বন্ধুদেরকে জানতে চাই, যে বলতে চাই, তোমরা ধরো সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পজিটিভ কথা দেখলে, পজিটিভ পোস্ট পেলে, সেটা শেয়ার করলে, বা ট্রাফিকে আটকে থাকা কোনো বৃদ্ধ মানুষের হাতটা ধরে রাস্তা পার করে দিলে, কিংবা নিজের জন্মদিনে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দেওয়া, বা একদম অন্য কিছু, ধরো জন্মদিনটা এমন মানুষের সাথে ভাগ করে নিলে যাদের আদতে কেউ নেই। আর প্রবীণদের যদি বলি, তাহলে তাদের যে আজকের এই যে যন্ত্র নির্ভর যুগ, সেখানে তাদের এক বুক স্নেহ, পরম মমতায় ভরা ভালোবাসার একটা স্পর্শ, আর ছোটবেলার ভালোবাসার পাঠ দেওয়া, এগুলোই কিন্তু মানব সেবার আরেক নাম, মানে আমাদের কাছে সেটা অনেক বড় পাঠ বলা যায়। এই যে ধরো করোনাকালের কথাই ধরো, সেই দিনগুলোর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। তখন চারিদিকে অচেনা ভয়, আতঙ্ক, কি

অবস্থা। সেই সময়ে পাড়ার কোনো এক তরুণ ছেলে বা প্রবীণ মানুষ যেই হোক না কেন, সেই মানুষগুলো নিজেদের প্রাণ তুচ্ছ করে অচেনা প্রতিবেশীর ঘরে অক্সিজেন সিলিন্ডার বা এক মুঠো খাবার পৌঁছে দিয়েছিল। তারা তো কোনো আন্তর্জাতিক মেডেল পাননি, কিন্তু আমাদের নজর এড়িয়ে যাওয়া তারাই ছিলেন আসল মানবসেবী। মানবতা আসলে কোনো কঠিন তত্ত্ব নয়, মানবতা লুকিয়ে আছে আমাদের ভেতরে, আর সেই ভেতরটাকে আমাদেরকে নিজেদেরকে খুঁজে বার করতে হবে, তবেই না আসল মানবতার দিবস পালন করা, তাই না? কিন্তু এখন সময় হয়েছে আরেকটা গান শোনার। শুনে নি গান, ফিরে আসছি গানের পরে।

বলে গেছেন এই কথা বুঝে। আর গান শুনতে শুনতে তুমি নিশ্চয়ই চায়ের কাপে শেষ চুমুকটা দিচ্ছ, কিংবা হয়তো বেরোনোর জন্য রেডি হচ্ছ। শোনো, তুমি কি জানো এই যে আমরা এত কথা বলছি, পাশে থাকার, পাশে বল হয়ে দাঁড়ানোর, বন্ধুর পাশে থাকার, কাছের মানুষের পাশে থাকার, কিংবা অচেনা মানুষের পাশে থাকার, এই দিনটার কিন্তু মানে বিশ্ব মানবতা দিবসের কিন্তু প্রতি বছর একটা থিম থাকে বা প্রতিপাদ্য থাকে। এবার তুমি হয়তো বলতেই পারো যে আরে বাবা, প্রতি বছর আলাদা করে একটা থিম বা স্লোগান বাছার কি আছে। দরকারটা কিন্তু একটু গভীর, মানে প্রতি বছর বিশ্বজুড়ে সবচেয়ে বড় সংকট যেটা, সংকট যে সংকটটা মাথা চাড়া দিয়ে উঠছে সারা পৃথিবীর মানুষের নজর, সেই বিশেষ দিকটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই জাতিসংঘ এবং ওচা, ওচা মানে হচ্ছে ইউনাইটেড নেশন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার, হ্যাঁ, এই থিমগুলো তাঁরাই ঠিক করেন। যেমন ধরো বিগত বছরগুলোর কথা যদি বলি, কোনো বছর থিম ছিল রিয়েল লাইফ হিরোস, মানে বাস্তব জীবনের নায়কদের সম্মান জানানো। কোনো বছর থিম ছিল আবার ইট টেকস আ ভিলেজ, মানে একটা গোটা গ্রাম একটা শিশুকে যেমন বড় করে তোলে, ঠিক তেমনভাবেই আমরা যদি সবাই হাত মিলিয়ে সংকটটাকে কাটাতে পারি তাহলেও তো সেটাও একটা বড় পদক্ষেপ না সেটা। আবার কোনো বছর জলবায়ু পরিবর্তনের শিকার মানুষদের জন্য আওয়াজ তুলে বলা হয়েছিল দ্য হিউম্যান রেস, আর এবছরের মূল থিম হলো অ্যাক্ট ফর হিউম্যানিটি, মানে মানবতার জন্য তুমি পদক্ষেপ নাও এবং মানবসেবী তাদের সুরক্ষা দাও। এবার তোমার হয়তো মনে হতে পারে এই যে এত কিছু বলছি, থিমটার মূল বিষয়টা কি? মানে সহজ কথায় বলতে গেলে এবছরের বার্তাটা হচ্ছে একটা তীব্র সতর্ক বার্তা, তাই তো? মানে একই সাথে এক গভীর আহ্বান, আবার পৃথিবী যেখানে যুদ্ধ, বন্যা, কোনো বড় সংকট যেখানেই হচ্ছে সেখানে তো মানুষগুলো ছুটে যাচ্ছে, তো সেই দিকটাও তুলে ধরা। এবং এই যে মানুষগুলো ছুটে যাচ্ছে তারা তো নিজেদের জীবনটা বাজি রেখে যাচ্ছে, তাদের এবং যাদের কাছে যাচ্ছে তাদের কাছে হয়তো খাবার, জল, পানীয় ওষুধ পৌঁছে দিতে যাচ্ছেন, তারা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। মানে আজকের পৃথিবীতে এটাই কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি না, মানে যে হাতগুলো অন্য দুটো হাতকে বাঁচার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, ইদানিং সেই হাত দুটোই কিন্তু আক্রমণের শিকার হচ্ছে। তাই এবছরের থিম আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সংকট যত বড়ই হোক না কেন, বিশ্বজুড়ে সমস্ত মানবসেবীর তাদের যে নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে, এবং আমাদের প্রতিটি মানুষকে মানবতার পক্ষে সোচ্চার হতেই হবে। কিন্তু জানো তো, এই যে অ্যাক্ট ফর হিউম্যানিটি এত কথা বলছি, মানবতার জন্য কাজ করা কেবল শুধুমাত্র তো রাষ্ট্রের কাজ নয়, এটা তো তোমার আমার সকলের। কোনো মানুষের পাশে দাঁড়ানো, ওই যে বলছিলাম নিজের মতো করে বেছে নেওয়া, আমরা অনেক সময় ভাবি যে মানে কারোর পাশে দাঁড়ানো মানে হচ্ছে অনেক টাকা পয়সা দিতে হবে, হয়তো অনেক সামর্থ্য থাকতে হবে, তেমনটা তো নয়। এই যে ধরো তুমি যখন রাস্তায় হাঁটছো, হঠাৎ বৃষ্টি নামলো, পাশ থেকে কেউ ছাতাটা একটু বাড়িয়ে দিয়ে বলল আসুন আপনাকে ছেড়ে দিচ্ছি সামনেটুকু, এটাই বা কজন করে? কিংবা বাসে উঠেছো বা ট্রেনে উঠেছো, মারাত্মক ভিড়ের দিন, চরম ক্লান্ত, শরীরও চলছে না তোমার, হঠাৎ অচেনা একজন মানুষ উঠে দাঁড়িয়ে তোমার দিকে বলল বসো না ভাই, একটু জিরিয়ে নাও, এই যে ব্যাপারটা, তখন ঠিক কেমন লেগেছিল? মনটা নিশ্চয়ই এক নিমেষে শান্তিতে ভরে উঠেছিল। এই যে অচেনা মানুষের ছোট ছোট উপহার, এটাই তো মানবতা। আমরা প্রায়ই ভাবি যে মানে অনেক অনেক কিছু লাগে মানবতা, মানব সেবার কথা, ওই যে বলছিলাম, তেমনটা তো নয়। আমাদের চারপাশে এমন কত শত অচেনা নায়ক নায়িকা ঘুরে বেড়াচ্ছে যাদের নাম হয়তো সেভাবে খবরের কাগজে পাতায় ওঠে না, কিন্তু তাদের এই যে মানে আমাদের প্রতি যে দায়বদ্ধতার জায়গা, সেটা কজন ভেবে নেয়, কজন ভাবি আমরা? এই যে ধরো রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ অফিসার রাস্তা সামলাচ্ছেন, তারপরে যে পরিচ্ছন্নতা কর্মী প্রতিদিন সকালবেলা উঠে হুইসেল বাজিয়ে তোমার বাড়ি থেকে ময়লা নিয়ে যাচ্ছেন, কিংবা যে পরিচ্ছন্নতা কর্মী তোমার বাড়ির পাশে রাস্তাগুলো পরিষ্কার করছেন, সেই মানুষগুলো, কিংবা এসব কিছু ছাড়াও যে ছোট্ট মেয়েটি কিংবা তরুণী নিজের পকেটের টিফিন খরচ বাঁচিয়ে রাস্তার অবলা কুকুরগুলোর মুখে খাবার তুলে দিচ্ছে, তারা

অনেকটা করা। একটা মিষ্টি কথা, ভেঙে পড়া কোনো মানুষের কাঁধে হাত দেওয়া, একটুখানি সহানুভূতি জানানো। সেটা হতে পারে তুমি হয়তো সবসময় জানতে পারছো না তার কষ্টটা, তবু না জেনেই সহানুভূতির হাত রাখলে, সহমর্মিতা, সেটা বোধহয় অনেক উপযোগী এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই না? মানে আমরা প্রতিদিন তো নানা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি, সবসময় আমরা নিজের কাছের বন্ধুটাকেও নিজের কথাগুলো শেয়ার করতে পারি না। সেখানে না জেনে পাশে দাঁড়ানোটা অচেনা মানুষের কাছ থেকে, সেটা তো বিশাল বড় পাওয়া, তাই নয় কি? কোথাও কি আমার মনে হয় যে এই যে আমি অচেনা মানুষের পাশে দাঁড়াচ্ছি বা পরিচিত মানুষের পাশে দাঁড়াচ্ছি, যাই করি না কেন, তার জীবনের কিছুটা অন্ধকার সময় এই যে কাটছে, কোথাও গিয়ে একটু আলো জ্বালতে পারছি? আর বেশি কথা বলবো না, সময় একেবারে শেষের। রোজকার অনেক গল্প আমরা করি বটে, কিন্তু আজকে না গল্প করতে করতে বড্ড ভালো লাগছে। এই যে ভালো লাগা ভালোবাসার কথা বলছি আমরা, আমাদের পাশে থাকার কথা, এই যে পাশে থাকার মধ্যেও তো একটা অদ্ভুত ভালো লাগা রয়েছে। একটা মানুষকে যদি আমি কোনোভাবে একটু হেল্প করতে পারি, তার মধ্যে দিয়ে যে নিজের ভালো লাগা, সেটাও তো একটা প্রাপ্তি না? এই সমস্ত কথা বলছিলাম, আর কথা বলতে বলতে সময় একেবারে শেষ হয়ে এসেছে, তাই জন্য বেশিক্ষণ আর কথা বলতে পারবো না। স্টুডিওর ঘড়ি আমাকে জানান দিচ্ছে যে না, তোমার সময় হয়ে এসেছে, বা তোমাকে টাটা বাই বাই বলতে হবে। কিন্তু আজকে আমরা তো অনেক অনেক গল্প করলাম, এই যে দৈনন্দিন মানে সেই সময়কার ইতিহাসের কথা জানলাম, সেই সময়ের রক্তঝরা ইতিহাস, এবং আজকের দৈনন্দিন জীবনে কতটা প্রাসঙ্গিক সেটাও জানলাম, কথা বলছিলাম এতক্ষণ ধরে। তাই একটা কথাই শুধু শেষে বলবো, যে তোমার বয়স 18 হোক কিংবা 80, মনটাকে সবসময় উন্মুক্ত রেখো। এই পৃথিবীটা মাঝে মধ্যে বড্ড নিষ্ঠুর কঠিন মনে হতে পারে, কিন্তু তোমার একটুখানি সহানুভূতি, তোমার একটা মিষ্টি হাসি, একটুখানি উষ্ণতাই কিন্তু পারে অন্ধকার কোনো জীবনের আশার আলো জ্বালিয়ে দিতে। তাই সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো, নিজের ভেতরের সেই ভালোবাসার ভরা মানুষটাকে সব সময় জাগিয়ে রেখো। আজকের মতো এখানেই টাটা বাই বাই বলছি, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। ভালো থেকো, সুস্থ থেকো, যেতে যেতে রইল তোমার জন্য এই গানটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এতক্ষণ দীপঙ্কর রায়ের কণ্ঠে শুনলেন শ্যামা সঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে শিশুসহ নজনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দমকল অফিসের অদূরে পাঁচতলা ওই ভবনের তিনতলায় গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের প্রতিটি তলায় ছিল এক একটা হোটেল বা গেস্ট হাউস। আগুনের তীব্রতা বেশি না হলেও ঘুপচি ঘরগুলি ধোঁয়ায় ভরে যায়। ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে প্রাণ হারান নজন। ধোঁয়ায় অসুস্থ হয়ে আরও ছজন হাসপাতালে চিকিৎসাধীন। সাধারণত ভিন রাজ্য বা বিদেশ থেকে চিকিৎসার জন্য আসা ব্যক্তিরাই ওই হোটেলগুলিতে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বহুতলে ঢোকা ও বেরোনোর পথ সংকীর্ণ হওয়ায় আগুন নেভানো এবং উদ্ধার কাজে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শৌচাগারের জানালা ভেঙে অনেককে উদ্ধার করা হয়। ওই হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব ছিল বলে অভিযোগ উঠেছে। ছিল না আপদকালীন নির্গমন পথ। ফরেন্সিক বিশেষজ্ঞরা আজই ঘটনাস্থলে যাবেন। হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালিকের খোঁজ মেলেনি। এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। উল্লেখ্য, গত সোমবার ভোর রাতে বীরভূমের তারাপীঠে হোটেলে আগুন লেগে নজনের মৃত্যু হয়। এই ঘটনায় হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ আশিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ির কাছে সেবকে আজ সকালে ধস নামায় শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স ও পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়েছে প্রচুর যানবাহন। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। জানা গিয়েছে আজ সকাল 7:30 নাগাদ মংপু ও করোনেশন সেতুর মাঝামাঝি এলাকায় ধস নামে পাহাড় থেকে বড় বড় পাথর ভেঙে রাস্তার উপর পড়ে। দ্রুত ধস সরানোর জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। গভীর নিম্নচাপটি এখন রাজ্য থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং আজকের মধ্যে শক্তি ক্ষয় করে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সার্ভিস কোটায় স্নাতকোত্তরে ভর্তি নিয়ে বিতর্কের জেরে চিকিৎসক অভিক দেকে গতকাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে প্রায় 5 ঘণ্টা জেরা করে স্বাস্থ্য ভবনের তদন্তকারী কমিটি। আরজিকর কাণ্ডের সময় থ্রেড কালচারে নাম জড়ায় অভিকের। বর্ধমান মেডিকেল কলেজের রেডিও ডায়াগনোসিস বিভাগের প্রাক্তন আরএমও অভিক SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন। সেই ভর্তিতেই অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। সাধারণ মানুষের সঙ্গে টেরিটোরিয়াল আর্মির যোগাযোগ আরও নিবিড় করা এবং জাতীয় নিরাপত্তায় নাগরিকদের অংশগ্রহণের ধারণাকে সামনে আনতে কলকাতায় 2 দিনের বিশেষ সেমিনারের আয়োজন করছে টেরিটোরিয়াল আর্মি। আগামী 27 ও 28 আগস্ট নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে নো ইয়োর টেরিটোরিয়াল আর্মি শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ছাত্রছাত্রী, শিক্ষাবিদ, শিল্পমহল, স্টার্ট আপ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সেমিনারে টেরিটোরিয়াল আর্মির ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। রাজ্য সরকার বিধানসভায় উপাধ্যক্ষ পদ পূরণে উদ্যোগী হয়েছে। এজন্য খুব শীঘ্রই বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। বিজেপি পরিষদীয় দলের সদস্য হুগলির পুরসুরার বিধায়ক বিমান ঘোষকে এই পদে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। বিভিন্ন দাবিতে গতকাল স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের কাছে ডেপুটেশন দিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। দাবিগুলির মধ্যে রাজ্যের বিভিন্ন সমস্যার আবার পড়ছি দাবিগুলির মধ্যে টেট সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরা। সেন্সাস কর্মীদের অন ডিউটি, মিউচুয়াল ট্রান্সফার, দুজনের বেশি ব্যক্তির মধ্যে হবে এবং 5 বছরের বাধা তুলে দেওয়া ইত্যাদি রয়েছে। রাজ্যের প্রায় 4,000-এর বেশি মসজিদ থেকে আজানের মাইক খুলে নেওয়া হয়েছে এই অভিযোগে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ গতকাল নির্দেশে জানিয়েছেন, যেহেতু এ ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি তাই মামলা খারিজ করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল SC দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড FC মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তিন তালে তবলা, শিল্পী কুমুদ রঞ্জন সাঁতরা, হারমোনিয়াম সহযোগিতায় সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:59 মিনিট 43 সেকেন্ড। এখন খবর।

0: Indices ended on a negative note today. The Sensex declined 326 points to close at 76,910, while the Nifty lost 77 points to settle at 24,078. In FIH Hockey World Cup, the Indian men's team will face arch rivals Pakistan in a crucial Pool D encounter in the Netherlands this evening. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন ভজন, শিল্পী পারমিতা মজুমদার।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন মেহবুবা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, গলে প্রথম ক্রিকেট টেস্টে ভারত 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে 2 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে গেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে ইস্টবেঙ্গল এফসি দিল্লির মুখোমুখি হয়েছে। বিরতি পর্যন্ত খেলা গোল শূন্য। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। ভারতের পিভি সিন্ধু আয়ুষ শেট্টি বিডব্লিউএফ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16 পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে ভারত শ্রীলঙ্কাকে 165 রানে হারিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য 372 রানের লক্ষ্য নিয়ে আজ পঞ্চম দিনে 4 উইকেটে 84 রান নিয়ে খেলতে নেমে চাপানে বিরতির আগেই শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে 206 রানে অল আউট হয়ে যায়। সোনাল দিনুসা 84, অধিনায়ক সঞ্জয় ডিসিলভা 59 রান করেছেন। ভারতীয় মানব সুথা 6 উইকেট নিয়েছেন। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর ভারত 462 ও 193, শ্রীলঙ্কা 284 ও 206। প্রথম ইনিংসে 17 রান ও দ্বিতীয় ইনিংসে 44 রান করে ভারতের দেবদত্ত পাড়িকাল ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের দ্বিতীয় ক্রিকেট টেস্ট কলম্বোয় 23 আগস্ট শুরু হবে।

0: ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম তালিকা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে 48.15 থেকে বেড়ে হয়েছে 53.33। 10টি ম্যাচের মধ্যে 5টিতে জিতেছে, 4টিতে হেরেছে এবং 1টিতে ড্র, ভারতের পয়েন্ট 64। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ, 5টি ম্যাচে 3টি জেতায় তাদের পয়েন্ট শতাংশ 66.67। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, 9টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছে 7টিতে, তাদের সংগৃহীত পয়েন্ট শতাংশে 77.76। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে বাকি 8টি টেস্টে অন্তত 7টিতে জিততে হবে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ভারত 5-3 গোলে এগিয়ে রয়েছে। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে। গ্রুপ ডিতে ভারত 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে ভারত আগামীকাল মহিলাদের বিশ্বকাপ হকির গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6:30। ভারত 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে চীনের সঙ্গে গোল পার্থক্যে শীর্ষস্থানে রয়েছে। ইংল্যান্ডের সঙ্গে ড্র করলেই ভারত পরের রাউন্ডে পৌঁছে যাবে। গতকাল ভারত দ্বিতীয় ম্যাচে 6-1 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। ভারতের পক্ষে সুলেলিতা টোপ্পো, নবনীত কাউর, সুশীলা চানু, দীপিকা সেহরাওয়াত, লাল রেমসিয়ামি, সাক্ষী রানা গোল করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এসসি দিল্লির মুখোমুখি হয়েছে। বিরতি পর্যন্ত খেলা গোলশূন্য। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 গোলে হারিয়ে দিয়ে শেষ চারে পৌঁছেছে। অন্যদিকে এসসি দিল্লি 5-1 গোলে এফসি রায়ানদাইকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:00। ফাইনাল খেলা যুব ভারতী ক্রীড়াঙ্গনে রবিবার। কলকাতায় প্রিমিয়ার ডিভিশন ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ও পুলিশ এফসি ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। কয়েকদিন আগে প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। নয়াটি স্টেডিয়ামে অন্য ম্যাচে কালীঘাট মিলন সংঘ 4-2 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। ভারতের পি ভি সিন্ধু আয়ুষ শেট্টি বিডব্লিউএ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। নতুন দিল্লিতে আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 ম্যাচে সিন্ধু কানাডার ওয়েন ইউজ্যাংকে 21-16, 21-17 গেমে হারিয়ে দিয়েছে। পুরুষদের সিঙ্গলসে আয়ুষ শেট্টি শ্রীলঙ্কার দুমিন্দি আবে বিক্রমাকে 21-8, 21-10 গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা অর্জুন এরিগাইসিকে সরিয়ে দেশের 1 নম্বরে উঠে এসেছেন। সাম্প্রতিক কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্ত খেলার সুবাদে তার এই সাফল্য। শেষ করবার আগে বিশেষ কিছু অংশ আরেকবার। গলে প্রথম ক্রিকেট টেস্টে ভারত 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। খেলার খবর শেষ হল। পরের খবর জাতীয় সংবাদ 10:00।
1: You are tuned to the Sanchete channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters, that is on 1008 kilohertz medium wave. We now present our English magazine program, Horizon.
2: This is Akashvani Kolkata. In our weekly magazine program, Horizon,

0: बड़ी होते हुए सोन बरसाई तक ये फोर लेन हाईवे बनाने का टोटल 13,041 करोड़ रुपीस के प्रोजेक्ट साथ कैबिनेट ने अप्रूव किए।
1: এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজফ্ফরপুর, সীতামারি, সোনাবর্ষা অংশ

0: জানান, এই বৃদ্ধির পেছনে চারটি মূল স্তম্ভ কাজ করছে। সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের উপর বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি আজ বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নে মানের ক্ষেত্রে কোনোভাবেই আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর চতুর্থ পর্বের ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।
1: We need fixed policy for the different type of tunnels, bridges and road projects, which is a permanent policy for technical and financial qualification is very, very important. Other important thing is we are very much interested in the government about financial audit. But now after 12 years of my experience in this ministry, I am coming to conclusion that the performance audit is more important than financial audit. If you have contractorship, you don't need to earn money. But quality of construction is good.
0: কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মন্তব্য করেছেন। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে শ্রীনগরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করে সার্জিও গোর জানান, আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে।
2: This is an important part of India, and so I'm here visiting for the first time. It is an incredibly beautiful place. We just had a very good meeting, and we have some follow-ups that we hope to take back to Washington, back to Delhi, and we look forward to building this relationship forward. New Delhi, the Chief Minister here, we believe have made some incredible steps to keeping this area safer and making it more safe. And so we will be looking at if the travel warning is recommended by the United States should be downgraded.
0: অন্যদিকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, ভারত মার্কিন সম্পর্ক এবং জম্মু ও কাশ্মীরের সঙ্গে আমেরিকার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদমাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
3: Social media has fundamentally transformed the way citizens receive, share and respond to information. You should use social media platforms not only to inform the engaged, but also to listen, understand and respond to concerns of the people. In today's data-driven world, the quality of public policy depends greatly on the availability of accurate, timely and credible evidence.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার 21 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসিডিডি স্পর্শ নীলাঙ্গি। কলকাতা পুরসভাও বিশেষ তদন্ত দল গঠন করেছে। পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে যে কথা জানান, এই মর্মান্তিক ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও 1 শিশু রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে সেদেশের হাই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা বা হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি ছিল কিনা এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট মুখ্যসচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। নাসিক জেলার মালেগাঁও টালিশগাঁও সড়কের বোধে ফাটার কাছে আজ

ইয়েস বস ছায়াছবি থেকে অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গান শোনার পর এবারে সলওয়া সাল ছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে।

রামপুর কা লক্ষ্মণ ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গান শোনার পর এবারে রাজু বান কেয়া জেন্টলম্যান ছায়াছবি থেকে অলকা ইয়াগনিক কুমার শানু এবং জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

জব উই মেট ছায়াছবি থেকে শান এবং উস্তাদ সুলতান খানের কণ্ঠে। গান দিয়ে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে।

এখন আপনাদের জানিয়ে দিই, 20 আগস্ট 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ শুনবেন। সকাল 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস। এই অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, অক্ষয় ঊর্জা দিবসের গুরুত্ব এই বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন মশা পুরাণ তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার বিভূতি সাহা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীতা মজুমদার। সকাল 8:00 জানা ও জানাতে শুনবেন কথিকা সাপ ও সাবধানতা, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন মরুদ্দের। 8:05 আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সজল দেবনাথের সাক্ষাৎকারটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। দ্বিতীয় পর্ব শুনবেন 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবযানী বসু। 9:00 বাংলা ছায়াছবির গান গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি বীরভূম। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনে থাকবেন শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনে থাকবেন সর্বাণী ভট্টাচার্য এবং অন্বেষা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের কিছু অংশ স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঋত্বিক শিকদার। 12:00 ভজন মহুয়া নন্দীর কণ্ঠে। 12:15 সুখদেব ভাস্করের কণ্ঠে লোকগীতি। 12:33 গ্রামীণ শিশুদের জন্য এবং গ্রামীণ যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন আমাদের রাজ্য।

যে ফল ও সবজি সংরক্ষণ, বর্তমান ও ভবিষ্যৎ, এই বিষয়ে রবীন মুখোপাধ্যায় সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল। লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুনবেন অন্দর সংবাদ, অতিথি হিসেবে থাকবেন বিনতি মণ্ডল, সাক্ষাৎকার নিয়েছেন।

অধ্যাপনা নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দচন্দ্র দাস, সঙ্গে দুজন বিদ্যার্থী। সন্ধ্যা 6:05 এবং 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। সন্ধ্যা 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, আধুনিক ভারতে পাট ও সহজাত তন্তুর ব্যবহার ও প্রসার, এই বিষয়ে শৈলেশ জ্ঞানেরিওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যা 7:10 রামায়ণ গান, পরিবেশনায় বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, এই অনুষ্ঠানে শুনবেন প্রথমে বিজ্ঞানের খবর, তারপর বিজ্ঞান ক্লাব আন্দোলনের হাল হাকিকাত, এ বিষয়ে বলবেন, আলোচনা শুনবেন, অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় এবং ডক্টর শুভব্রত রায়চৌধুরী। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল দেবযানী বসুর কণ্ঠে। 9:30 বাংলা নাটক আলোক স্তম্ভ, রচনা বিমল ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঙ্গীতা মজুমদার। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। রাত 10:45 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মহুয়া নন্দী। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, খেয়াল, শিল্পী বকুল চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঙ্গীতা মজুমদার। 6:35 শুনবেন ধারাবাহিক রামচরিত মানস, শুনবেন 208তম পর্ব। মহুয়া নন্দীর কণ্ঠে ভক্তিগীতি শুনবেন সকাল 6:45। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে থাকবেন বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি, শিল্পী চিত্রালী চক্রবর্তী। 8:45 আধুনিক গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন ডাউন কান্ট্রি রোড, বেলা 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীত, দুপুর 2:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী ইন্দ্রনীল মল্লিক। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি, শিল্পী চিত্রালী চক্রবর্তী। 5:20 উর্বশী, সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশান, 7:10 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী আনন্দিতা রায়। 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত শুনবেন সিং অ্যালং, এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 20 আগস্ট 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33°C এবং 28°C আশেপাশে থাকবে। গত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2°C, স্বাভাবিকের থেকে 0.2° বেশি। সর্বনিম্ন 27.1°C, স্বাভাবিকের থেকে 0.7° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা না থাকলেও ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে 20 আগস্ট রাত 11:30 পর্যন্ত 1.1 মিটার থেকে 1.4 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ দেখা যেতে পারে, যার স্থায়িত্ব হতে পারে 17 সেকেন্ড থেকে 21 সেকেন্ড পর্যন্ত। জলস্ফীতির সম্ভাবনা থাকায় নৌ চলাচল এবং অন্যান্য কার্যাবলীর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চিত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে। সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:11 হয়ে 18 সেকেন্ড। জয় হিন্দ।